আমি বলি হো যাউলি যাওছে ফুল আস ন হো আস মোর পাশে বস ঘায় করি দেশি গেল মালা গুঁথি দিলি পিন্ধামি বলি হো ঝাউলি যাও।

ঠিকানা বয়স জাতি ফোন নম্বর মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি সম্বলপুর ডট সিও এট দ রেট জিমেল ডট কম রে আবেদন করে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্র ফটো কপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী প্রার্থিনী ২২৫ টঙ্কা এবং ১৮% জিএসটি সহ মোট ২৬৬ টঙ্কা কেবল এনইএফটি বা অনলাইন ব্যাংকিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170 5257 আইএফএসসি এসবিআইএন 00005 রে জমা করিবে এবং আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোণসি আকারে ফি গ্রহণীয় নুহে। আবেদন করিবার ঠিকানা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 768001। আবেদন করিবার শেষ তারিখ 15 জুলাই 2026। মনে রাখিবে এহা সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। লিখিত পরীক্ষা কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েছিবা প্রার্থী প্রার্থিনীঙ্কু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663241091 রে যোগাযোগ করিপারিবে। মনে রাখিবে এহা সম্পূর্ণ সাময়িক কার্য স্থায়ী নিযুক্তি নুহে। আবেদন করিবার ঠিকানাটি আউথরে কহি রাখুছু কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর পিন 768001 এবং আবেদন করিবার শেষ তারিখ হেলা 2026 জুলাই মাসর 15 তারিখ। সূচনাটি এটিকে শেষ হেলা। আপনমানে শুনুছন্তি হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমর পরবর্তী গীত সুমন কল্যাণপুরঙ্ক কণ্ঠরে দাদা কথাচিত্রর এ গীতটি শুনন্তু। গীত রচনা গৌহর কনপুরী, সঙ্গীত নির্দেশনা উষা খান্না।

কার্যক্রম শেষে অনওয়ার, জগজিত কর এবং পামেলা চোপড়া কণ্ঠ দেওয়া নুরী কথাচিত্রর এ গীতটি শুণন্তু। গীত রচনা মজরু, সঙ্গীত নির্দেশনা খয়াম।

কার্যক্রমের শেষে সুনা পঞ্জুরি সিনেমার এই গীতটাকে শুনুন। গীতকে গাইছেন কবিতা কৃষ্ণমূর্তি ও প্রশান্ত, গীতকে লিখেছেন শীর্ষানন্দ দাস কানুনগু, সঙ্গীত নির্দেশনা অমরেন্দ্র মহান্তি।

শ্রোতা বন্ধু, চক্ষুদান মহদানায়ে আমার দেশের লাখ লাখ লোক আইক নাই পাই করি আমার এই সুন্দর সংসারকে দেখি নাই পারবার। চক্ষুদান খালি মরলা উত্রু হি করা যায়সি। বয়স, লিঙ্গ, ভিটগুঠা কি যেন জাতি ধর্মর লোক হেলে ভিল চক্ষুদান করি পারবে। চশমা পিন্ধুথিবার লোক, মোতিয়া বিন্দু কি কেহনি প্রকারর আইক অপরেশন করিথিবার লোক ভিল চক্ষুদান করিপারবে। চক্ষুদান লাগি খালি সুস্থ স্বচ্ছ পটল হি দরকার আয়ে। এ বাবদে আগকে কথা হেমা। পহলা হোলিডে সিনেমারি গীতটা শুনুন গাইছন শ্রেয়া ঘোষাল আর রঞ্জিত বরোডে। গীত লিখিছন মেহবুব, সঙ্গীত দিয়েছন রঞ্জিত বরোদ।

শ্রোতা বন্ধু, আসুন জানমা চক্ষুর যতন বাবদে কেতটা কথা। ছুয়া জন্ম হেবার সঙ্গে সঙ্গে ছুয়ার কেহনি জন্ম নু অসুবিধা থিলে কি কেহনি জন্মগত সমস্যা নজর আইলে সঙ্গে সঙ্গে ডাক্তারঙ্কু পরামর্শ করুন। কম উজালাথি কি শুই করি নাই পড়ুন, অধকা সময় তক পড়লে মঝি মঝিন আঁখ বন্ধ করি বিশ্রাম নেবার কথা। অধকা সময় তক টিভি কম্পিউটর কি মোবাইল ব্যবহার কলে দৃষ্টিশক্তি উপরে খারাপ প্রভাব পড়িথিসি। গৃহিণী মানে রাঁধিবার সময় গ্যাস হিটর স্টোভ ব্যবহার কলা সময় সাবধান হলে আঁখকে বহুত বিপদ নু রক্ষা করি পারবে। ইহাদে সোনু নিগম আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠনু সিনেমা ইন্তেহার এই গীতটা শুনুন। গীত লিখিছন প্রবীণ ভরদ্বাজ, সঙ্গীত দিয়েছন অন্নু মল্লিক।

এইটি শেষ করছ হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম বাতায়ন। আপনমানে কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররো প্রচার করছ এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম।

শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি। আজি যেমিতি মন খোলি কথা হেলা, পুনি কথা হবা আউ গোটে শুক্রবারে। আজি যেহেতু সময় হয়েছি, মু বিদায় নেউছি আপনার ঠারু। নমস্কার, মু দিব্যানী।

0: ଆଜକା ବୈଠକି କାଁ ହେଲା ଯେ ଗା ଏନ୍ତା ଶୁନଶାନ ଲାଗୁଛେ? ବୈକୁଣ୍ଠ ଗଲେ ଆଏମି ବୋଲିକରି କହିଥିଲା, ଏତ୍କି ବେଲ୍ ତକ୍ ତାର୍ ଦେଖା ଦର୍ଶନ ନାଇଁ ମିଲ୍ବାର୍, କେତେବେଲେ ଆଏବା ଯେ?
1: ନାନୀ ଜୁହାର ଜୁହାର
0: ଜୁହାର ଜୁହାର ଇବୁଆ,
1: ବଡ଼ା
0: ଦିନ ବଞ୍ଚବୁ ବୋ ଏଛିନିକା ସୋର୍ କରୁଥିଲି ତତେ ଆଏମି ବୋଲିଥିଲୁ ଯେ, କେନ୍ତା ନାଇଁ ଆଏବାର୍ ଏତ୍କି ବେଲ୍ ତକ୍ ବୋଲି?
1: କାଣା ହେଇଛେ ଜାଣିଛ ନାନୀ?
0: କାଣା
1: ହେ ବୈଠକ କି ଆଉଥିଲି, ହେ ଆମର ତଲିପରା ନେଇ କେ ବନ୍ଦର ପଦଦା, ତାକେ ଆମର ଘରେ ବୋଲଛ ଏନ୍ତା ଗାଲି ଝଗଡ଼ଟେ ଲାଗୁଥିଲେ ଯେ
0: ବେଲେ ତୁଇ ଇଟା ତାର
1: ହଁ ଢୁକି
0: ସବୁ ସମାଧାନ କରୁଥିଲୁ?
1: ହଁ କାଁ ହେଲା କା ବୋଇଲି ବୋଲକି
0: ହଁ
1: ତାର ପୁଅ ସେ ଚମରୁ
0: ହଁ
1: ପେଟେ ମଦ ପିଇ ଦେଇଛ ବୋଲଛ, ଆର ଦୁହେଁ ମା ବୁଆ ଗୋଲ ଯାଉର ଜତିଆ ଗେଲ ଦଉଛି, ମୋର ଜୀବନ ତ ସୁହା ନାଇଁ ଗଲା ନାନୀ। হ্যাঁ তার বুয়া সঙ্গে দদা বেই হেসুন দেখ সকাল পাইলে ক্ষেত ন দেখা চুয়া কাঁ হেলা গা চমরু আজ এন্তা হেলা বলি আর ঘরকে কলি বেলে অসল কথা মানে সব জনা পড়ল।
0: ও হো বেলে মদ পিলে পদ বাহার সিবা গির
1: হ্যাঁ
0: বকুচে তার মা বাপা কে গলে আউ নে গে
1: হ্যাঁ
0: দেখ তো যে ই জেন পিয়া খিয়া নাই করুচন কা আজকাল লোক মানে সবে দেখুচু পিলা মানে গলে হেটা মানে করি বসলে ন বেলে এন্তা থি দেখ যুব সমাজটা গলে কেতে ক্ষতিগ্রস্ত হেলে ন বল তো
1: সত কথা
0: নে গে বেলে এন্তা সবু আমি সচেতন হবার লাগি বলি আমার যেন দিন মানে নাই থিসি কে
1: হ্যাঁ
0: সচেতনতার দিবস মানে যেন থিসি হেনতা আজকা গলে আন্তর্জাতীয় নিশা দ্রব্য দুরুপযোগ আর অবৈধ চোরা চালান বিরোধী দিবস আয়
1: দেখুছ নানি হেনতা বল।
0: হ্যাঁ বেলে আমার ই যেন চাষবাস ই সবু কামে আমি কেনতা করি আমি ই যেন নিশা নিবারণ কে সবু কে মানি ঘেনি করি রহমা আমার চাষি ভাই মানে কেনতে তর্কি করি রহবে হে উপরে বলুচু ই দিবসর মূল উদ্দেশ্য কানা এ জেনচু কে
1: কানা নানি
0: নিশা দ্রব্য যেন আমার কুপ্রভাব যেনটা খারাপ করছি বল তো সেথি যেন আমি সচেতনতা মানে সবু সৃষ্টি করবার কথা কেনতে করি আমি বনেহি করি রহমা নিশা নাই খাই করি যেন গঞ্জেই মদ কাঙ্কনা কাঙ্কনা সবু বাহারুছে নি কে নুয়া নুয়া কেতে রকমর নাই বাহারুছে কে
1: কেতনি কেতে নিশা
0: যেনটা আমার ই যেন সরকারি যেন পরামর্শ নাই মিলি থাকে আর যেন নিশা জিনিস মানে নাই মিলুছে চুরা চালান কে যেন বন্ধ করবার লাগি
1: লুকা ছুপা সব
0: লুকা ছপাটা মানে এন্তা হেলে ই সবু বন্ধ হেলে নেই কে আমি গলে সুস্থ রহমা সুরক্ষিত গলে রহমা আমার সমাজ গলে গঠন।

দিল এ মোর কথা মানি জালো মলি ফুল মলি ফুল মোর কথা মানি জালো মলি ফুল মলি ফুল হায় মোর কথা মানি জালো মলি ফুল মলি ফুল এ মোর

শুনিলে দুইটি হিন্দি ভক্তিগীত। আকাশবাণী সম্বলপুর বর্তমান শাস্ত্রীয় সঙ্গীত কার্যক্রমে কণ্ঠ সঙ্গীত শুণন্তু শিল্পী বিদুষী পদ্মা তলওয়ালকর রাগ কেদার তবলা সঙ্গত করেছেন ওঙ্কারনাথ গুলুয়াদি হারমোনিয়মে সঙ্গত করেছেন গোবিন্দ পটবর্ধন।